বিয়াতে ভঞ্জম বিধাবসি চন্দ্র ভালো আকাঙ্ক্ষমান কুহুদাবলি শীত ভালো মচ্চিত্ত দোষ তুল জালস